0: নমস্কার বন্ধুরা, আকাশবাণী চাইবাসা কেন্দ্রের FM এর 101.7 মেগাহার্জে সকল শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা সাতরাং অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী
1: আমি রুদ্রানী ঘোষ।
0: নমস্কার। আজ বৃষ্টির জন্মদিন, তাই তে নাচে ধিন ধিনা দিন, ধিন ধিনা দিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ যে ভারী খুশির দিন, ভাদ্র মাসে

0: কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি প্রবেশের দিন, কৃষ্ণ ভগবানের জন্মদিন। ধিন ধিনা দিন, ধিন ধিনা দিন, ভক্তি প্রেমে ভরিয়ে দেব, বাটি ভরে মাখন দেব, দোলনাতে ঝুলিয়ে কৃষ্ণের গান গাইব, অশুভ শক্তির বিনাশ ঘটাবে, শুভ শক্তির আবির্ভাব ঘটাবে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। শ্রোতা বন্ধু, আগামীকাল জন্মাষ্টমী, সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন রুদ্রাণী,
1: হ্যাঁ বলো,
0: শ্রীকৃষ্ণের জন্মরাত্রির একটা অলৌকিক ঘটনা আছে, সেটা যদি আমরা একটু জেনে নিই কেমন হবে?
1: একদম,
0: চলো তাহলে। কথিত আছে, মধ্যরাত্রি চারিদিকে কালো মেঘে ঢাকা, প্রবল বৃষ্টি আর বজ্রপাত, কেঁপে উঠছে মথুরা নগরী। রাজপ্রাসাদের এক অন্ধকার কারাগারে শিকলে বন্দি এক দম্পতি, দেবকী এবং বসুদেব। কারাগারের বাইরে কিন্তু কংসের সশস্ত্র প্রহরীরা পাহারা দিচ্ছে। হঠাৎ এমন এক ঘটনা ঘটল যেটা কিনা বদলে দিল ইতিহাসের গতিপথ।
1: একদম,
0: মানে কারাগারের সমস্ত প্রহরীরা গভীর নিদ্রায় তলিয়ে গেল, আর বসুদেবের হাত এবং পায়ের যে শিকল বাঁধা ছিল সেগুলো খুলে পড়ল, আর কারাগারের যে ভারী লোহার গেট একের পর এক নাকি খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে দেবকীর কোলে জন্ম নিল এক দিব্য শিশু।
1: আহা, কি অপরূপ সেই দৃশ্য ভাবতে একবার।
0: তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু রুদ্রাণী, প্রশ্ন হল, ভগবান বিষ্ণুকে কেন এক সাধারণ মানব শিশুর রূপ নিয়ে পৃথিবীতে আসতে হলো?
1: সত্যি
0: তো, সত্যি এই রহস্য আমাদের জানতেই হয়।
1: একদম,
0: এর মধ্যে কিন্তু উৎসুক আমাদের সকলেরই থাকে,
1: সে তো নিশ্চয়ই।
0: তা আমরা সেই পৌরাণিক কাহিনীতে বা ঘটনায় আমরা যাচ্ছি। হিন্দু ধর্মের গ্রন্থের বর্ণনা অনুযায়ী, যখন পৃথিবীতে অধর্ম ও অত্যাচার বৃদ্ধি পায় এবং ধর্মের ভারসাম্য নষ্ট হতে শুরু করে, তখন কিন্তু ভগবান বিষ্ণু নানান রূপ নিয়ে পৃথিবীতে।
1: একদমই তাই, গীতায় আছে না, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম্।
0: একদম, তো দ্বাপর যুগেও পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছিল। অসংখ্য অত্যাচারী রাজা আর অসুরদের শক্তি বৃদ্ধি ঘটেছিল। তখন সাধারণ মানুষ একেবারে অত্যাচারের ভয়ে জীবন একদম অস্থির করে তুলেছিল।
1: একদমই তাই,
0: আর তখন মথুরাতে তখন ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল, নাম হচ্ছে কংস, অত্যাচারী কংস। তিনি নিজের পিতাকে সিংহাসন চ্যুত করে মথুরার ক্ষমতা দখল করেছিল, সেটা কিন্তু আমরা সকলেই জানি,
1: সবাই জানি সেটা।
0: কিন্তু তার জীবনে সবচেয়ে একটা ভয় ছিল, সেই ভয়টা কেন ছিল? সেটা কোনো বিশাল সেনাবাহিনীর ভয় নয়। কি ছিল সেই ভয়? ভয়টা কিন্তু অন্যরকম, সেটা ছিল একটি ভবিষ্যৎবাণী। তাহলে এটাও আমাদের জানতে হয়, সেই ভবিষ্যৎবাণীটাই বা কি ছিল? দেবকীর বোনের বিবাহের দিন যদুবংশে তার বিবাহ সম্পন্ন হয়েছিল। চারিদিকে অনেক আনন্দের পরিবেশ, নিজের বোনকে নিয়ে অনেক আনন্দ, কেননা বোনকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু সেই দিনই

0: পথেই শোনা গেল এক দৈববাণী। কোনো এক দৈববাণী হলো যে কংস যে দেবকীকে এত আনন্দের সাথে বিদায় দিচ্ছে, সেই তারই নাকি অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ।
1: আচ্ছা,
0: সত্যি কথা? এটা তো ভাবনার বিষয়।
1: একদমই তাই,
0: কেননা একটা বাণী
1: তাই তো,
0: সত্যি হবে না কি হবে এটাও একটু জানবার বিষয়, কি বলো?
1: একদমই।
0: এক মুহূর্তের মধ্যে বদলে গেল কংসের মুখ। বোনের প্রতি ভালোবাসার জায়গা নিল কিন্তু মৃত্যু ভয়। সঙ্গে সঙ্গে কি করলো কংস ভয়ে? দেবকীকে হত্যা করবার জন্য তৈরি হয়ে গেল। আর বসুদেব তাকে থামিয়ে প্রতিশ্রুতি দিল যে দেবকীর যে সন্তান জন্ম নেবে প্রত্যেকে কংসের হাতে কিন্তু তুলে দেবে। এ কথা বলে তখন কিন্তু থামো থামো হয়ে গেল। ফলে কংস দেবকীকে তখন আর হত্যা করলো না। তাহলে হলোটা কি, তাই না? এরপর দেবকীর একের পর এক সন্তান জন্ম হতে লাগলো, আর কংস মামা নিজের হাতে মৃত্যু ভয়ে ওই ছোট ছোট শিশুদের সত্যি নিষ্ঠুরভাবে হত্যা করতে লাগলো।
1: সত্যি একজন মায়ের কাছে কতটা কষ্টের,
0: কতটা আমি বলতে বলতে দেখো আমাদের গায়ে শিহরণ দিয়ে উঠছে।
1: একদমই।
0: হ্যাঁ, কিন্তু পৌরাণিক বর্ণনা অনুযায়ী যোগমায়ের প্রভাবে এই ভুবন দেবী দেবকীর গর্ভ থেকে রোহিণী গর্ভে স্থানান্তরিত হলো। সপ্তম গর্ভের সন্তান ছিল সেটা বলরাম।
1: আচ্ছা,
0: তাহলে অষ্টম গর্ভের সন্তান কি হলো এটা একটু জেনে নি। এরপর যেটা হলো, অষ্টম গর্ভ কংস জানতেন যে এই সন্তানই তার সবচেয়ে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তখন ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, গভীর রাত, বাইরে প্রবল ঝড় বৃষ্টি, মথুরার কারাগারে দেবকীর প্রসবের সময় খুনি এসেছে। মধ্যরাত্রিতে দেবকীর সামনে প্রথমে ভগবান বিষ্ণু দিব্যরূপে প্রকাশিত হল। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী সেই রূপ দেখে দেবকী এবং বাসুদেব বুঝতে পারেন তাদের সন্তান কোনো সাধারণ শিশু নয়, স্বয়ং কিন্তু নারায়ণ। তাই আমরা যে কৃষ্ণ ভগবান বলি, কৃষ্ণ এবং নারায়ণ কিন্তু একই দেবতা। এরপর ওই দিব্যরূপ কি হলো, একটি মানব শিশুর রূপ ধারণ করলো আর জন্ম নিল ভগবান শ্রীকৃষ্ণ। তো অষ্টমী তিথি আগামীকালে প্রত্যেক মন্দিরে মন্দিরে এই কৃষ্ণের জন্ম কিন্তু উদযাপিত হবে, ঠিক রাত ১২টার পরে, ঠিক কিনা?
1: একদম।
0: প্রত্যেক বছর আমাদের পাড়ার পাড়ার মন্দিরগুলো দেখবেন একদম সেজে গুজে,
1: সুন্দর করে সাজানো হয় বলো।
0: আর তার সাথে যারা ভক্তরা,
1: হ্যাঁ,
0: যে যেমন মানে মালা, ফুল, মাখন, মিশ্রি, তালের বড়া এগুলো কিন্তু মন্দিরে নিয়ে আসে।
1: একদম।
0: হ্যাঁ, সত্যি তালের বড়া বলতে মনে আসলো, হ্যাঁ রুদ্রানী, তুমি তো কাল বলছিলে একটুখানি তালের বড়া তুমি বানাবে বলছিলে।
1: হ্যাঁ একদম, জন্মাষ্টমীতে তালের বড়া ছাড়া কিন্তু ভাবাই যায় না, না তাই না?
0: একদম
1: একদম। তালের, শুধু তালের বড়া কেন, তালের লুচি, তালের ক্ষীর, আরো কত কিছু তাল দিয়ে আমরা বানাতে পারি মিষ্টান্ন। আর শ্রীকৃষ্ণের ভোগে তো সেটা অবশ্যই দেওয়া হয়। আর যেটা সব, আরেকটা জিনিস যেটা মাখন মিষ্টি আমরা বলি, ওটা তো একদম ভোগের একদম প্রধান একটি উপাদান হচ্ছে। তো
0: আরেকটা জিনিস ভুলে যাচ্ছি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: বলছি যে কৃষ্ণের পুজোই নাকি

0: শশা,
1: আচ্ছা
0: এটা নাকি খুবই দরকার হয়, আমি কিন্তু এটা জানতাম না।
1: আচ্ছা
0: হ্যাঁ, তো আমি এই বছরেই জানলাম, তার জন্য সকাল সকাল গিয়ে কিন্তু আজকে আমি তাল আর কি নিয়ে আসলাম, শশা কিন্তু তাড়াতাড়ি নিলাম।
1: এই জিনিসটা সত্যি আমি তোমার থেকে আমিও প্রথম জানলাম, আমিও সত্যি জানতাম না।
0: আচ্ছা, তো এই কথায় কথায় আমরা দুজনেই জেনে গেলাম আর শ্রোতা বন্ধুদের, আপনারা যারা জানেন না তারা একটু জেনে নিন যে শশা ওটা কি খুব দরকার হয়।
1: আচ্ছা, তো শ্রোতা বন্ধুদের আমি তালের ক্ষীরের বা তালের অন্যান্য মিষ্টান্ন পদের রেসিপি অবশ্যই শেখাবো, কিন্তু তার আগে একটা খুব সুন্দর জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দর একটা গান শুনলে কেমন হয় বলো।
0: এই মধুর সন্ধ্যায় আহা, শুনলে মনটা ভরে উঠে।

0: তো চম্পা,
1: হ্যাঁ বল।
0: শ্রোতা বন্ধুদের একটু আগে বলছিলাম না যে তাল দিয়ে কি কি মিষ্টান্ন বানানো যায় সেটা রেসিপি বলবো। তো প্রথমে আসা যাক কম তেলে তালের বড়া।
1: একদম,
0: কারণ
1: প্রত্যেকেরই এখন পেটের অবস্থা
0: একদম একদম। আর আজকাল দেখবে ডুবো তেলে ডিপ ফ্রাইটা কিন্তু অনেকে খেতে চায় না, সেটা বিভিন্ন রকম, কারোর হার্টের সমস্যা থাকে, কারোর পেটের সমস্যা থাকে।
1: একদম।
0: তো তাহলে আজকে আমি যে রেসিপিটা বলবো,
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেটা ডুবো তেলে নয়, সেটা কিন্তু হবে হালকা অল্প তেলে শ্যালো ফ্রাই করে।
1: আচ্ছা, তাহলে তো খুব ভালোই হয়।
0: তো উপকরণ তার জন্য কি কি লাগছে সেটা বলে দিই। প্রথমে লাগবে পাকা তালের শাঁস বা রস 1 কাপ, চালের গুঁড়ো লাগছে 1/2 কাপ, সুজি 2 টেবিল চামচ, কোরানো নারকেল 2 টেবিল চামচ। এবার নারকেল কোরানো নিয়ে অনেক সময় দেখবে যে নারকেল অনেকে কুড়োতে পারেন না, হাতের সমস্যা থাকে, তো সেক্ষেত্রে বাজারে যে শুকনো নারকেলটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন, তবে ফ্রেশ জিনিসের তো একটা আলাদা স্বাদ থাকে। তো তার মানে এই নয় যে আপনি বাজার থেকে কেনা নারকেল ব্যবহার করতে পারবেন না, সেটা নয়। গুড় 2 থেকে 3 টেবিল চামচ, সেটা নির্ভর করছে কিছুটা তালের মিষ্টতার উপর। যদি মিষ্টিটা কম থাকে তাহলে গুড়, বা আপনারা যদি মিষ্টিটা বেশি খাওয়া পছন্দ করেন তাহলে গুড়টা একটু বেশি দিতেই পারেন। এলাচ গুঁড়ো 1 চা চামচ, নুন 1 চিমটি, আর জল প্রয়োজন মতো। আর ভাজার জন্যে সাদা তেল যতটা 1 থেকে 1.5 টেবিল চামচের মতন লাগতে পারে।
1: সত্যি রুদ্রাণী, তুমি বলছো আর আমার সেই ছোটবেলায় চলে যাচ্ছি।

0: জন্য আমার জিভ দিয়ে জল পড়ছে। আচ্ছা তুমি কিন্তু বলো শ্রোতা বন্ধুদের।
1: একদম একদম। তো প্রথমে পদ্ধতিতে আসা যাক, তালের শাঁসটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এবার তার সঙ্গে চালের গুঁড়ো, সুজি, নারকেল গুড়, এলাচ ও এক চিমটে লবণ ভালো করে মিশিয়ে নেবেন। এবার অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন। তারপর সেটাকে 10 থেকে 15 মিনিট রেস্ট করতে দেবেন। এবার ননস্টিক তাওয়া বা প্যান হলে বেশি ভালো হয়, কারণ সাধারণত চাটু হলেও ভালো হয়, কিন্তু একটু মোটা চাটু হলে বেশি ভালো। অনেক সময় দেখা যায় দেখবে পাতলা চাটুতে করতে গেলে না তলাটা পুড়ে যায়, লেগে যায় অনেক সময়। হ্যাঁ, তো এক্ষেত্রে ননস্টিক যদি চাটু হয় তাহলে খুবই ভালো, বা ফ্রাই ননস্টিক ফ্রাই প্যানও করা যেতে পারে। তো সেটাতে আপনি একটুখানি তেল ব্রাশ করে নিলেন, তারপর 1 চামচ ব্যাটার দিয়ে ছোটো ছোটো গোল গোল বড়ার মতো করে দিন। তারপর ঢেকে কম আঁচে 3-4 মিনিট রান্না করুন, তারপর উল্টে দিন। দুপাশ যখন সোনালি হয়ে যাবে তারপর সেটাকে তুলে পরিবেশন করুন গরম গরম। আর উপর থেকে একটু সাজিয়ে দেওয়ার জন্য হালকা একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন, একটু নারকেল কোড়া ছড়িয়ে দিন। তো দেখতে যতটা সুন্দর লাগবে, খেতেও সুস্বাদু, নিশ্চিন্তে খেতে পারবে।
0: সামনে যাকে দেবে সেও একদম
1: একদম একদম সে খুশিও হবে, একদম একই রকমের কথা দুজনের। তো কারণ এতে তো ভয় থাকবে না, না ভয়টা থাকবে না যে খাওয়ার পরে কিছু সমস্যা হবে কিনা, একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে খেতে পারেন, কোনো অসুবিধা নেই।
0: মানে এমনি যেটা বলে বাজারে তৈরি খাবারের চেয়ে ঘরের খাবার
1: একদমই। আর আজকাল দেখবে চম্পা, বাজারে তৈরি খাবার থেকে না ঘরে খাবারের প্রবণতাটা কিন্তু লোকজনের একটু যেন বাড়ছে বাড়ছে দিন দিন। দেখবে সবাই একটু শরীর নিয়ে সচেতন হতে শিখছে। আর আজকাল খুব দেখবে ব্যালেন্স ডায়েটের কথা আমরা বলে থাকি, সেটা যে শুধুমাত্র যুবক যুবতী বা কিশোর কিশোরীদের জন্য প্রযোজ্য তা নয়, যে কোনো বয়সে পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের ব্যালেন্স ডায়েট করাটা কিন্তু
0: করে চলা ভালো,
1: খুব প্রয়োজন। ব্যালেন্স ডায়েট বলতে আপনারা যখনই সকালের জল খাবার বলুন, দুপুরের খাবার, রাত্রির খাবার যখনই খাচ্ছেন, চেষ্টা করবেন খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিন,
0: এগুলো যেন
1: প্রোবায়োটিক, যেমন আপনাদের আমি একটা ছোট্ট মানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দুপুরবেলা খাওয়ার সময় ভাত বা রুটি সঙ্গে ডাল,
0: ডাল
1: ভাত রুটিতে কার্বোহাইড্রেট থাকে, ডালে প্রচুর ডাল, পনির, সয়াবিন, টোফু, এগুলোতে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন,
0: আর গ্রিন সবজি
1: সবজি ভেজিটেবল ফাইবারের জন্য অসম্ভব ভালো। সঙ্গে টক দই প্রোবায়োটিকের কাজ করবে হজমে, তার সাথে স্যালাড। তবে হ্যাঁ, আজকাল কিন্তু স্যালাডটা একটু কম খেতে বলছেন ডাক্তাররা, কাঁচা সবজিটা একটু কম, হালকা সেটা
0: হালকা ভাপ,
1: হ্যাঁ হ্যাঁ হালকা বয়েল করে বা হালকা
0: স্টিম করে যেটা বলছে,
1: একদম সেটা স্টিম করে বা একটু হালকা রোস্ট করেও খাওয়া যেতে পারে। সেটা
0: গোলমরিচ গুঁড়ো, একটু বিট নুন দিয়ে ছড়িয়ে খান না, টেস্টটাও বেড়ে যাবে, খুব
1: ভালো লাগবে সেটা,
0: আর খুব ভালো লাগবে, জন্য অনেক হেলদি
1: একদম।
0: আর এখন জাতীয় পুষ্টি দিবস চলছে, এই 1 সপ্তাহ ধরে 1 তারিখ থেকে 7 তারিখ, তা এই কথাটা শুধু 1 সপ্তাহের জন্য কিন্তু
1: একদম নয়, সারা জীবনের জন্য, সারাটা জীবনের জন্য প্রয়োজনীয়। কারণ শরীর ঠিক থাকবে তবে তো আমরা মানে যে কোনো কাজ,
0: তো শরীর মানে একটা পরিবার ভালো করে সামলাতে পারবে, একটা সমাজ, তারপর আমরা একটা শক্তিশালী দেশ গঠন করতে পারবো।
1: একদমই তাই, একদমই তাই। কারণ আজকে আমি দেখো না, আমাদের মায়েদের কথাই বলি, একজন সুস্থ মাই কিন্তু একটা সুস্থ পরিবার দিতে পারে।
0: একদম,
1: মা ঠিক যেখানে থাকবে, যে পরিবারে থাকবে, সেই পরিবারের সবাই ঠিক থাকবে। কারণ মা তো ভীত হচ্ছে না, বাবা তো অবশ্যই ভীত হচ্ছেন, কিন্তু পরিবারটাকে দেখতে গেলে মাকেও কিন্তু তার সাথে সাথে যথেষ্ট পরিমাণে সুস্থ থাকতে হয়।
0: মানে পরিবারের সবাইকে সামলাতে সামলাতে মায়েরা, প্রত্যেক মায়েদের কথা বলি,
1: একদম
0: তার মধ্যে আমরাও আছি, নিজেদের যত্ন কিন্তু আমরা রুদ্রাণী একদম ভুলে যাই।
1: একদমই তাই, প্রতিটা মায়ের ক্ষেত্রে এটাই হয় যে একদম
0: তাই না, মানে আমরা বলি যে সময়টা হয়ে উঠলো না, কিন্তু এটা করা চলবে না,
1: একদমই তাই।
0: এখন সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ নিজে

0: শরীরের দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের নিজের
1: নিতে হবে,
0: তবে আমরা বাচ্চা এবং পরিবারের,
1: আমরা মায়েরা দেখবে একটা সময়ের পর না নিজেদের দায়িত্ব মানে নিজেরা নিতে হয় অবহেলা করি, নিতে চাই না, ভাবি সংসারের জন্য সমস্ত সময়টা আমরা দিয়ে দিই। কিন্তু সেটা ঠিক আছে, সংসার অবশ্যই করা উচিত, সবার খেয়াল রাখাটাও প্রয়োজন, কিন্তু পাশাপাশি তার চেয়েও প্রয়োজন নিজের খেয়াল রাখা,
0: একদম
1: ভীষণভাবে সেটা প্রয়োজন।
0: তা রুদ্রাণী,
1: হ্যাঁ,
0: এখন আজকে 3rd September মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1926 September। তা আমাদের কাছে তিনি নেই ঠিকই, কিন্তু ওনার যে গল্প বা স্মৃতি, ছবির যে বড় বড় গল্প, সেগুলোতে তিনি কিন্তু আজও অমর হয়ে রয়েছে।
1: একদম নেই বলছো কি, ও তো প্রতিটা বাঙালির মনে মনে আছেন।
0: তা আজকে আমরা যদি একটা গান না শুনি, সেটা কিন্তু মানে একটু অপূর্ণ থেকে যাবে।
1: একদম
0: মহানায়কের,
1: একদম একদম
0: গান আমরা একটু শুনিস, চলো।